0: লোনা না এমএসসি স্পোর্টস কোচিং ইন আর্চারি এথলেটিক্স ব্যাডমিন্টন বক্সিং ফুটবল শুটিং সুইমিং ওয়েব লিটিং পি জি ডিপ্লোমা ইন স্পোর্টস নিউট্রিশন লাগলিব মে গিতাং কুনমঙ্গাদগি জুন কুনমঙ্গা ফাওবদা অনলাইন অ্যাপ্লিকেশন থাজিন বিরকপ ইয়ারগনি আকুপ মরোল গিদমক ইউনিভার্সিটি গি ওয়েবসাইট www.nsu.ac.in দ চংবিও
1: আদমনা থরম তাবিরিবাসি আকাশবাণী ইমফালগি এফএম সঙ্গাই চ্যানেলদগিনি হৌজিক তাবিরাসি ডিস্ট্রিক্ট নিউজলেটার দা কাকচিং জেলাগি সিটি আইবা আইখয়গি কাকচিংগি পাউমি নোমাইথেম ভবেশ্বর